আকাশবাণী বলাঙ্গীর, সময় বর্তমান সকাল 5:56। আজি শনিবার, 1948 শতাব্দ, আষাঢ় 20 দিন, 2026 মসিহা জুলাই মাসর 11 তারিখ। শ্রোতবন্ধু, আপনমানকু শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির অধিবেশন। কার্যক্রম প্রচারিত হেউছি FM ব্যান্ড 101.9 MHz যোগে। মাঙ্গলিক

0: এবং সরকারি এবং বেসরকারি প্রচেষ্টা ফলরে দেশে মৃত্যু হার তো কমিছি, তা সহিত প্রজনন হার কমিলে বি তাহা এযাবত আশানুরূপ স্তরকু আসিপারি নাই। এবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, গমনাগমন, বাণিজ্য, জীবনশৈলী আদি প্রত্যেক ক্ষেত্রে পূর্ব অপেক্ষা উন্নতি হইলে হে জনসংখ্যা উপরে তার প্রত্যেক প্রভাব যেত পড়ছি তাহা যথেষ্ট নুহে বলে মনে হচ্ছে। বুদ্ধিজীবী মানে মত দিয়ে যে অত্যধিক জনসংখ্যা যোগ দারিদ্র্য, স্বাস্থ্য এবং শিক্ষার অভাব, খাদ্যাভাব, জঙ্গল সম্পদর ক্ষয়, প্রাকৃতিক সাধনর অভাব, বিদ্যুৎ শক্তি ও ইন্ধনর অভাব, জল, বায়ু এবং ভূমির প্রদূষণ, জৈবিক অসন্তুলন আদি অনেক অভাবনীয় পরিস্থিতি সৃষ্টি হইতা। পরিবেশের অবক্ষয় এতে তীব্র হল যে ফলরে ভবিষ্যতের মানুষ জীবন পাই বিপদ সৃষ্টি হব এবং সৃষ্টি নাশ হওয়া কিছু বিচিত্র বি নুহে। পৃথিবী পৃষ্ঠরে এভাবে বিপজ্জনক পরিস্থিতি কেবল জনবিস্ফোরণ যোগে হচ্ছে একথা নিঃসন্দেহে কুযাইপারে। তেণু প্রত্যেক দায়িত্ববান নাগরিক জনসংখ্যার বিস্ফোরণ রোকিবা সাধ্যমতে চেষ্টা করা আবশ্যক হচ্ছে। অধিকাংশ বিকশিত দেশ মানে সফলতার সহিত জনসংখ্যাকে নিয়ন্ত্রিত করা যাইপারিছি। মহিলা মানক সর্বাঙ্গীন বিকাশ দ্বারা হি এ সম্ভব হয়েছে। আমাদেশে মহিলা মানক শিক্ষা এবং স্বাস্থ্য প্রতি অধিক ধ্যান দিয়া গেলে স্বাভাবিক ভাবে বিবাহ বয়সে বিলম্ব হব, সেমানে অধিকরু অধিক কর্ম অভিমুখী হবে এবং আত্মনির্ভরশীল হবে। লিঙ্গ বৈষম্য রহিব নাই, কন্যা সন্তান প্রতি অহেতুক বিমুখতা রহিব নাই, লৈঙ্গিক অনুপাতরে বা সেক্স রেসিও সন্তুলন রহিব। নারী শিক্ষিত এবং বিকশিত হলে পরিবার গঠনরে তার সক্রিয় তথা গঠনমূলক ভূমিকা রহিব, ফলরে আপে আপে জনসংখ্যারে স্থিরতা আসিযিব।
1: শেষ হল আমার স্বাস্থ্য। আকাশবাণী কটক সময় সকাল 17:15 শুনন্তু ওড়িয়ারে সম্বাদ।
2: আকাশবাণী সংবাদ পড়ুছন্তি সত্যব্রত বেহুরা। ନ୍ୟୁଜିଲାଣ୍ଡର ଅକ୍ଲ୍ୟାଣ୍ଡରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଓ ତାଙ୍କ ପ୍ରତିପକ୍ଷ କ୍ରିଷ୍ଟୋଫର ଲକ୍ସନଙ୍କ ମଧ୍ୟରେ ଦ୍ୱିପାକ୍ଷିକ ଆଲୋଚନା, ଦେଶର ସାମୁଦ୍ରିକ ସୁରକ୍ଷାକୁ ଆହୁରି ସୁଦୃଢ଼ କରିବା ପାଇଁ ସରକାର ପ୍ରତିବଦ୍ଧ କହିଲେ ସ୍ୱରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ। ନୌସେନାରେ ଆଜି ସାମିଲ ହେବ ସ୍ୱଦେଶୀ ଜ୍ଞାନକୌଶଳରେ ନିର୍ମିତ ଆଇଏନ୍ଏସ୍ ମହେନ୍ଦ୍ରଗିରି। 10 ରାଜ୍ୟରେ ପ୍ରବଳ ବର୍ଷା ହେବା ନେଇ ପାଣିପାଗ ବିଭାଗ ପକ୍ଷରୁ ସତର୍କ ସୂଚନା ଜାରି। ଏବଂ ଫିଫା ବିଶ୍ୱକପ୍ରେ ବେଲ୍ଜିୟମ୍କୁ 2-1 ଗୋଲ୍ରେ ପରାସ୍ତ କରି ସେମିଫାଇନାଲ୍ରେ ପ୍ରବେଶ କଲା ସ୍ପେନ୍। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ତାଙ୍କ ନ୍ୟୁଜିଲାଣ୍ଡ ପ୍ରତିପକ୍ଷ ଖ୍ରୀଷ୍ଟୋଫର ଲକ୍ସନଙ୍କ ସହ ଅକ୍ଲ୍ୟାଣ୍ଡରେ ଆଜି ଦ୍ୱିପକ୍ଷୀୟ ଆଲୋଚନା କରୁଛନ୍ତି। ଉଭୟ ନେତା ଦ୍ୱିପାକ୍ଷିକ ସମ୍ପର୍କ କ୍ଷେତ୍ରରେ ଗତ 2 ହୋଇଥିବା ବିକାଶ କାର୍ଯ୍ୟର ସମୀକ୍ଷା କରୁଥିବା ଜଣାପଡ଼ିଛି। ବିଶେଷ କରି ବ୍ୟବସାୟ ଓ ବାଣିଜ୍ୟ ଏବଂ ପ୍ରତିରକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଉଭୟ ଦେଶ କରିଥିବା ଅଗ୍ରଗତି ଆଲୋଚନାର ପ୍ରମୁଖ ପ୍ରସଙ୍ଗ ରହିଛି। ଶ୍ରୀ ମୋଦି ଆଜି ସେଠାରେ ପ୍ରମୁଖ ବ୍ୟବସାୟିକ ଏବଂ କ୍ରୀଡ଼ା କ୍ଷେତ୍ରର ବ୍ୟକ୍ତିତ୍ୱଙ୍କ ସହ ଆଲୋଚନା କରିବେ। ସେଠାରେ ଭାରତୀୟ ସମ୍ପ୍ରଦାୟକୁ ଶ୍ରୀ ମୋଦି ଉଦ୍ବୋଧନ ଦେବାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି। ଅଷ୍ଟ୍ରେଲିଆ ଏବଂ ଇଣ୍ଡୋନେସିଆ ଗସ୍ତ କରିବା ପରେ ତ୍ରିରାଷ୍ଟ୍ରୀୟ ଗସ୍ତର ତୃତୀୟ ତଥା ଅନ୍ତିମ ପର୍ଯ୍ୟାୟରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦି ଗତକାଲି ଅକ୍ଲ୍ୟାଣ୍ଡରେ ପହଞ୍ଚିଥିଲେ। ନ୍ୟୁଜିଲାଣ୍ଡ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ମୋଦିଙ୍କୁ ବିମାନ ବନ୍ଦରରେ ସ୍ୱାଗତ କରିଥିବାବେଳେ ପ୍ରବାସୀ ଭାରତୀୟମାନେ ବହୁସଂଖ୍ୟାରେ ତାଙ୍କୁ ସ୍ୱାଗତ ସମ୍ବର୍ଦ୍ଧନା ଜଣାଇଥିଲେ। ଏହି ଅବସରରେ ଶ୍ରୀ ମୋଦି ନ୍ୟୁଜିଲାଣ୍ଡରେ ଭାରତର ସମୃଦ୍ଧ ସାଂସ୍କୃତିକ ଐତିହ୍ୟର ପ୍ରଚାର ପ୍ରସାର କରୁଥିବା ପ୍ରବାସୀ ଭାରତୀୟମାନଙ୍କୁ ପ୍ରଶଂସା କରିଥିଲେ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ଗସ୍ତ ଅବସରରେ ନ୍ୟୁଜିଲାଣ୍ଡର ପ୍ରସିଦ୍ଧ ସ୍କାଏ ଟାୱାରକୁ ତ୍ରିରଙ୍ଗା ଆଲୋକରେ ସଜ୍ଜିତ କରାଯାଇଥିଲା। ଗତ 40 ମଧ୍ୟରେ କୌଣସି ଭାରତୀୟ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ଏହା ପ୍ରଥମ ନ୍ୟୁଜିଲାଣ୍ଡ ଗସ୍ତ। ବୈଦେଶିକ ବ୍ୟାପାର ମନ୍ତ୍ରଣାଳୟ ମୁଖପାତ୍ର ରଣଧୀର ଜୟସ୍ୱାଲ ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମରେ ଆଲୋକିତ ସ୍କାଏ ଟାୱାରର ଦୃଶ୍ୟ ସେୟାର କରି କହିଛନ୍ତି, ଏହା ଉଭୟ ଦେଶ ମଧ୍ୟରେ ଥିବା ବନ୍ଧୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଏବଂ ବୃଦ୍ଧି ପାଉଥିବା ଭାଗିଦାରିତାକୁ ପ୍ରଦର୍ଶନ କରୁଛି। ସ୍ୱରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ ଅମିତ ଶାହା କହିଛନ୍ତି, ଦେଶର ସାମୁଦ୍ରିକ ସୁରକ୍ଷାକୁ ଆହୁରି ଦୃଢ଼ କରିବା ପାଇଁ ସରକାର ପ୍ରତିବଦ୍ଧ। ଗତକାଲି ବନ୍ଦର ସୁରକ୍ଷା ବ୍ୟୁରୋ ସ୍ଥାପନାର ବିକାଶ କାର୍ଯ୍ୟ ସମୀକ୍ଷା କରିବା ଅବସରରେ ଶ୍ରୀ ଶାହା କହିଛନ୍ତି, ବନ୍ଦର ସୁରକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ କେବଳ ଲାଇସେନ୍ସପ୍ରାପ୍ତ ଘରୋଇ ସୁରକ୍ଷା ସଂସ୍ଥାଗୁଡ଼ିକୁ ଦାୟିତ୍ୱ ଦିଆଯିବା ଉଚିତ। ଏ କ୍ଷେତ୍ରରେ କେନ୍ଦ୍ରୀୟ

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুলে আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী বলাঙ্গীর প্রচার করুছু ওড়িয়া কথাচিত্র গীত। প্রথমে কথাচিত্র তু মো আখির তারা, কণ্ঠশিল্পী ইরা মহান্তি এবং শক্তি মিশ্র, গীত গুরু শতপথী, সঙ্গীত মলয় মিশ্র।

কথাচিত্র কলিযুগ, কণ্ঠশিল্পী রাহত ফতে আলী খান, গীত সঈদ কাদরী, সঙ্গীত রোহিল হিয়াত এবং ফয়সল রফি।

কথাচিত্র বেটা, কণ্ঠশিল্পী অনুরাধা পৌড়াল এবং উদিত নারায়ণ, গীতা সমীর, সঙ্গীত আনন্দ মিলিন্দ।

এছাড়া কথাচিত্রা সিন্দুর, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ আজিজ, গীতা আনন্দ বক্সি, সঙ্গীতা লক্ষ্মীকান্ত প্যারেলাল।

কথাচিত্র মোদ্দাত, কণ্ঠশিল্পী আশা ভোসলে এবং মোহাম্মদ আজিজ, গীত ইন্দিওয়ার, সঙ্গীত বাপি লাহিড়ী।

কথাচিত্র দিল, কণ্ঠশিল্পী অনুরাধা পৌড়াল এবং উদিত নারায়ণ, গীতা সমীর, সঙ্গীতা আনন্দ মিলিন্দ।

কথাচিত্র ইমানদার, কণ্ঠশিল্পী অনুরাধা পৌডোয়াল এবং সুরেশ ওয়াড়কর, গীত প্রকাশ মেহরা, সঙ্গীত কল্যাণজী আনন্দজী।

শেষের কথাচিত্র আওয়ারগি, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ আজিজ, গীত আনন্দ বক্সি, সঙ্গীত অন্ন মালিক।

মোরদা ল উড়ি উড়ি গলাটিহা উড়ি উড়ি গলাটিহা রে মোরদা ল উড়ি উড়ি গলাটিহা অকালে করুছ ভাইর বিহা অকালে করুছ ভাইর বিহা এ দন উড়ি গলান কাহিয়া এ দন উড়ি গলান কাহিয়া হু মুহু মারি বসিছ কিছু কাহাকে নাই কহুছ

আরে আইলে সাঙ্গ বনে কল গহ গহ মন্তা আমর আরে বনে বনে তুমর আরে কেনতা আরে আইলে সাঙ্গ বনে কল গহ গহ মন্তা আমর আরে বনে বনে তুমর আরে কেনতা রাতির কনুয়া ভুকে শুয়া সাঙ্গ রাতির কনুয়া ভুকে শুয়া সাঙ্গ এ কহ নাই জানি কায় তো মেরা বেড়িয়া সকনুয়া বাবর বন্ধু কুরপা সিন্ধু সাঙ্গ হো

নদীর হাব নাই পাইলি বেবা মোঝা ঝাড়া ঘর। আরে আমি তোমার লোক কাজে ভাবপুর মোঝা ঝাড়া ঘর করি রে ধন, মোঝা ঝাড়া ঘর করি রে ধন, চাই দেখলে কেনতা ডর গধা ধরে লোকে ধর কি গলা ন ছাতি। তিন কলি আর মজি কলি রে ধন, তিন কলি আর মজি কলি রে ধন, তামির পচ আড়ে মাতি।

আরে গান তো গান নদীর গান জবর করে দূর করা দিনে ছড় পড় করুথি বসুর আরে গান তো গান নদীর গান জবর করে দূর করা দিনে ছড় পড় করুথি বসুর আর ইয়ে

ঢুকলো ঘুমুরি বজা বাজু অথে ঢুল রে হে বাজু অথে ঢুল গরজি ঘুমুরি বজা বাজু অথে ঢুল নাচমা গামা আস আস।

সাঙ্গ সারা তুমি আগে বড় করি, আরে সাঙ্গ সারা তুমি আগে বড় করি। পড়িলে মা আমে নুয়া দুনিয়াটে, পড়িলে মা আমে নুয়া দুনিয়াটে, ই দুনিয়া ভুলি করি, আমি ই দুনিয়া ভুলি করি।

0: আজির প্রসঙ্গ বিষয় বিশ্ব জনসংখ্যা দিবস আলেখ্য প্রফুল্ল কুমার দাস উপস্থাপনায় সুকন্যা জেনা ভারতবর্ষ এক বিশাল দেশ হিমালয় ঠার কুমারিকা ও গুজরাট উত্তর পূর্ব সাত ভৌণী রাজ্য যা বিস্তৃত এই বিস্তৃত ভূখণ্ডে বহু বিবিধতা মধ্যে একতা বৈশিষ্ট্য হয়ে বেড়ে বহুবিধ সমস্যা মধ্যে রয়েছে সারা বিশ্ব হেউ বা ভারতবর্ষ দীর্ঘ বর্ষ ধরে যে জ্বলন্ত সমস্যাগুড়িক সম্মুখীন হেউছি তহির মূল কারণ জনসংখ্যা বৃদ্ধি বলে বিশেষজ্ঞগণ মত দিয়ে আসছন্তি ভারতর দ্রুতগতিরে জনসংখ্যা বৃদ্ধি ঘটুছি দেশ স্বাধীনতা পাইবার চারি বর্ষ পরে 1951 মসিহারে দেশর জনসংখ্যা 36 কোটি হয়েছিল 2001 মসিহা বেড়কু জনসংখ্যা অনুসারে 100 কোটি অধিক হয়েছিল সাম্প্রতিক দেশের জনবহুলতা 140 কোটি পাখাপাখি কুহযাচ্ছি 2030 বেড়কু পৃথিবীর জনবহুল রাষ্ট্র হয়েছিল ভারতবর্ষ সেই অনুসারে দারিদ্র্য বাস অভাব ও বেকারী প্রভৃতি সমস্যা মধ্যে বড়িবার লাগিছে জনসংখ্যার অস্বাভাবিক অভিবৃদ্ধি ভারত সমেত বিশ্বর কৌণসি দেশের প্রগতিরে বড় বাধক অটে অন্ধবিশ্বাসকু সংস্কার সচেতনতা অভাব সমাজর সম্পূর্ণ রূপে মূলোৎপাটন হয়ে পারি না অন্যপটে বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের বহু পরিমাণে বিকাশ ঘটিছে যাফলে জন্মমাত্রা বৃদ্ধি ঘটুতা বেড়ে মৃত্যু সংখ্যা পূর্ব অপেক্ষা হ্রাস পাইছে জনসংখ্যা বৃদ্ধি অনেক নূতন সমস্যাকু মধ্যে জন্ম দিয়ে তা মধ্যে সামাজিক বিশৃঙ্খলা অন্যতম সুস্থ সামাজিক ফলে ভাঙ্গি যাই এসহ অভাব অনটন বেকারী অপরাধিক কার্য সামাজিক অশান্তি সমতাড়ে বৃদ্ধি ঘটে জনসংখ্যার অবিচারিত অভিবৃদ্ধি ফলে ভবিষ্যতের প্রায় সমস্ত ক্ষেত্রে দুঃখ দৈন্যতা অভাব ও কষণ দ্বারা লোকে পীড়িত হবার সম্ভাবনা রয়েছে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ পাই কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সময়ের অনেক যোজনা করে লোক সচেতন করে আসছেন চিকিৎসাগত পদ্ধতি জড়িয়ে জন্মহার হ্রাস করা পদক্ষেপ নিয়ে যাচ্ছে প্রোৎসাহনমূলক ঘোষণা আদি করা ছোট পরিবার সুখী পরিবার বাস্তবতা সচেতনতা কার্যক্রম জড়িয়ে জনসাধারণের হৃদবোধ করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সরকার নীতি নিয়ম লাগু হওয়া বাঞ্ছনীয় মাত্র কেতেক ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা দেউছি গোটি রাষ্ট্র গোটি সংবিধান সমস্ত সমান নীতি নিয়ম প্রণয়ন হেতুবা বেলে কেতেক জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিপ্রেক্ষীরে নীতি নিয়মক সঠিক ভাবে অনুপালন করুনথিবা দেখা দেউছি পরিবারর জনসংখ্যা অধিক ফলে সেই পরিবার সমতুল ভাবে বিকাশ করে পুনা যার ভার অন্য সমস্ত উপরে পড়ুছে ভারতবর্ষ হেউ অবা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধি পরিপ্রেক্ষীর 1987 মসিহার পৃথিবীর জনসংখ্যা 500 কোটি স্পর্শ করে প্রতিবর্ষ জুলাই 11 তারিখ বিশ্ব জনসংখ্যা দিবস পালন নিষ্পত্তি নেওয়া মিলিত জাতিসংঘ 1999 মসিহার এই দিবস পালন করা স্থির করে এই দিবস পালনের মুখ্য উদ্দেশ্য লোকঙ্কু জনসংখ্যা বৃদ্ধির কুপ্রভাব বিষয়ে সচেতন করা দ্রুতগতিরে বড়ুতিবা জনসংখ্যা যোগু খাদ্য পানি শিক্ষা স্বাস্থ্য ও রোজগার সমস্যা বড়ুছি পরিবেশ প্রদূষণ জঙ্গল সফা প্রাকৃতিক সম্পদর অভাব মধ্যে দেখা দেউছি জনসংখ্যা নিয়ন্ত্রণ করি স্থায়ী বিকাশ দিগকু যাবার আবশ্যকতা রয়েছে 1998 মসিহার যেতবে এই দিবস পালন স্থির করা গলা মুখ্য উদ্দেশ্য রখা যাই জনসংখ্যা বৃদ্ধি উপরে সচেতনতা সৃষ্টি করা পরিবার নিয়ন্ত্রণ মহিলা স্বাস্থ্য ও শিক্ষা উপরে গুরুত্ব দেওয়া দারিদ্র্য ক্ষুধা জল ও সম্পদর সমস্যা বাবদরে লোকঙ্কু জনাইবা যুবপিঢ়ির অধিকার লিঙ্গ সমানতা উপরে বিশেষ ধ্যান দেওয়া সরকারক দুই সন্তান নীতি পরিবার কল্যাণ যোজনা বাবদরে প্রচার করা যাই চলিত বর্ষ জনসংখ্যা দিবস পালন কালে বার্তা রখা যাই সীমিত পরিবার সুখী পরিবার ছোট পরিবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ বিকাশর আধার প্রত্যেক পুয়া ও ঝিও প্রত্যেক নাগরিকক শিক্ষা সচেতন করা আমি দুই আমর দুই কু আপণাইবা এই সমস্যার কিছু সমাধান উপায় অটে জনসংখ্যা বৃদ্ধি ভারতের এক জাতীয় সমস্যা এই সমস্যার সমাধান নিমন্তে প্রত্যেক নাগরিক সচেতনশীল হবার পরম আবশ্যকতা রয়েছে দেশক বিকাশ পথে আগেই নেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান 2047 সুদ্ধা ভারতক বিকশিত রাষ্ট্র ভাবে গঠন করা জনসংখ্যা বৃদ্ধি প্রতিহত করা সরকার ও দেশবাসী প্রথম ও প্রধান কর্তব্য অটে
1: আজির প্রসঙ্গে শুনলে বিশ্ব জনসংখ্যা দিবস আলেখ্য প্রফুল্ল কুমার দাস উপস্থাপনা সুকন্যা জেনা আপনার কার্যক্রম শুনে আকাশবাণী কটক কেন্দ্র রু।

0: এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: প্রচার করছু কার্যক্রম বনানী।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রম কু এইটি রকুচু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে রাজীব মাহন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহার পাড়া পটনায়ক আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু নমস্কার।